0: পড়তে বললো, যখন প্রশ্ন আসবে এটা পড়তে বললো।
1: নমস্কার, আকাশবাণী শ্রী বিজয়পুরম কেন্দ্র থেকে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানে আজ রয়েছে লাইভ ফোন ইন অনুষ্ঠান। অনুষ্ঠানটি স্পন্সর করছেন অ্যানিমেল হাজবেন্ডারি এবং ভেটেরিনারি সার্ভিসেস। শ্রোতা বন্ধুরা, আজ স্টুডিওতে আমরা পেয়েছি দ্বীপপুঞ্জের প্রখ্যাত অবসরপ্রাপ্ত পশু চিকিৎসক ডক্টর অনুপ কুমার বর্ধন স্যারকে। ওনার সঙ্গে আজ একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব এবং জানতে পারব ওনার মূল্যবান মতামত। আজকের আলোচ্য বিষয় কৃত্রিম প্রজনন প্রযুক্তি ও স্বনির্ভর কৃষক। শ্রোতা বন্ধুরা, আজকের অনুষ্ঠান সম্পর্কিত বিষয় যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে সরাসরি ফোন করুন, প্রশ্নের উত্তর জানুন ডাক্তারবাবুর কাছ থেকে এই নম্বরে 232-336 এবং 232-558। আমাদের দুটো ফোনই খোলা আছে। শ্রোতা বন্ধুরা, আপনারা আমাদের সঙ্গে থাকুন। প্রথমেই ডাক্তারবাবুকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। নমস্কার ডাক্তারবাবু।
0: নমস্কার।
2: अरे वाह, तुम्हारी गाय तो इस बार खूब दूध दे रही है। राज क्या है भाई?
3: राज नहीं, समझदारी है। मैंने AI अपनाया।
2: AI? ये क्या है?
3: AI यानी अच्छी नस्ल और समय पर गर्भाधान।
2: मतलब कम खर्च में ज्यादा फायदा।
3: बिल्कुल, दूध भी बढ़ा, हर साल बछड़ा भी, बीमारियां कम हुई और आमदनी डबल।
4: पशु चिकित्सक की सलाह लें, समय पर कृत्रिम गर्भाधान कराएं और पशुपालन को बनाएं मुनाफे का मजबूत साधन। कृत्रिम गर्भाधान, हर किसान की नई उड़ान।
1: डॉक्टर बाबू, प्रथमेई आपनार काछे जानते चाहिबो आजकेर ए विषय निये, কৃত্রিম প্রজনন কি এবং এর মূল উদ্দেশ্য কি?
0: নমস্কার। কৃত্রিম প্রজনন বা আর্টিফিশিয়াল ইনসেমিনেশন, যেটাকে আমরা শর্টে AI বলি, এটা হচ্ছে পুরুষ পশুদের থেকে বীর্য বা সেমেন, এটা আমরা কালেক্ট করে এটাকে স্ত্রী পশুদের জরায়ুতে প্রতিস্থাপনা করি। তাতে কি হয়, এই এই চিকিৎসা পদ্ধতি কিন্তু অনেক পুরনো, আর এটার মধ্যে

0: খুব জনপ্রিয় প্রযুক্তি এটা। এটাতে উন্নত মানের জাতের সার বা সেমেন যেটা এটার যে ইনজেক্ট করা হয় সেগুলো কিন্তু হয়তো আপনি মনে করুন যে যে সারটা রয়েছে সে হয়তো ডেনমার্কে আছে বা অস্ট্রেলিয়ায় আছে বা দেশেরই কোনো কোনায় আছে, আর আপনাকে সেই সেমেনটা পাচ্ছেন কোথায়? ডোর স্টেপে আপনার ঘরের যারা ভেটেনারি আসবে তারা ওর ওখানে সেমেন্টটা দিয়ে যাবে। তাহলে ভেবে দেখুন কত সোজা এটা।
1: আচ্ছা,
0: তো সেই জন্য হচ্ছে এটা। তারপরে আপনি ঘরে বসে উন্নত মান পশুর ওই পাচ্ছেন, ওই ব্রিডটা পাচ্ছেন, ঠিক আছে। আর এটার মধ্যে যে আমরা বলি যে হাইব্রিড যেটা শঙ্কর যেটা, শঙ্কর জাতের উন্নত জাতের বাছুর, সেটা আমরা যদি ফিজিক্যালি করতে চাই সেটা কিন্তু কোনোদিনই সম্ভব হবে না। ডেনমার্কে গিয়ে আপনি করিয়ে নিয়ে আসবেন ক্রস, বা ওখান থেকে আসতেও পারবে না। তো কিন্তু এখানকার যারা আছে তারা বসে স্ট্রর মাধ্যমে আর্টিফিশিয়াল ইনসেমিনেশনের মাধ্যমে কিন্তু ঘরে বসে এটা উন্নত মানের বাছুর পাচ্ছেন।
1: আচ্ছা স্যার, কৃত্রিম প্রজননের লাভ কি বা এর উপকারিতা কি?
0: দেখুন, সাধারণত ওই আমি এক্ষুনি বলছিলাম যে এটা সাধারণত সুস্থ সার, এটা যে ইজাকুলেশন যেটা করে এটাকে ফোর মানে 4-8 ml একবারে ইজাকুলেশন হয়। এর মধ্যে কোটি কোটি থাকে, মানে 80 কোটির থেকে নিয়ে 150 কোটি পর্যন্ত স্পাম, হ্যাঁ স্পাম বা কী বলে ওটাকে, বীর্য, ওই শুক্রাণু থাকে, ঠিক আছে। এখন এই যে এইটা যখন ন্যাচুরালি ক্রস করানো হয় তখন এই যে এতগুলো শুক্রাণু এটা ওয়েস্ট হয়ে যাচ্ছে, কিন্তু এটাই যখন আমরা স্ট্রতে বানাচ্ছি, স্ট্রর মাধ্যমে করছি, তখন একটা স্ট্রর মধ্যে 1-2 কোটি মতন দেওয়া হচ্ছে। আর এটার যে স্ট্রগুলো হচ্ছে অন মানে ছোট ছোট, যেরকম 0.25, 0.5 ml, এতগুলোই লাগে আমাদের। তো এটাতে একটা বাচ্চা হয়ে যাচ্ছে, তার মানে মনে করুন একটা ইজাকুলেশনে কতগুলো বাচ্চা হতে পারে।
1: আচ্ছা,
0: আর ন্যাচুরালি কী হচ্ছে, একবার হলো ওই অতগুলো ওয়েস্ট হয়ে গেল, একটাই ক্রস করবে, একটা ডিম একটা স্পার্ম, এটা ক্রস করবে, এটা জায়গোট তৈরি হবে এটা। আর এটাতে একই সাথে একই সারের, উন্নত মানের সারের অনেক জায়গায় মানে যেতে পারে। এই একই সারের এক জায়গায় হয়তো রঙ্গতে গেল, ডিগলিপুরে গেল, নিকোবরে গেল, সব জায়গায় গেল, কিন্তু সেটা কি ফিজিক্যালি সম্ভব? না
1: না,
0: কিন্তু এর মাধ্যমে সম্ভব এটা, ঠিক আছে। তো আর এটার মধ্যে আরেকটা জিনিস আছে, এটা মেল ফিমেল কিছু হতে হবে, যেমন ন্যাচুরালি হয় এটাতে এইরকম স্ট্র যেটা তৈরি হয় এটার মধ্যে এটা আসলে সেমেনটাকে ডাইলিউট করে। আচ্ছা, অনেক কিছু আছে, বাফার আছে, স্কিম মিল্ক আছে, এটা দিয়ে এটাকে ডাইলিউট করে।
1: আচ্ছা,
0: ডাইলিউট করার পরে কি হচ্ছে, ওটার ভলিউম বেড়ে যাচ্ছে, তখন অনেকগুলো স্ট্র তৈরি হচ্ছে। এখন এই স্ট্র যখন ঠিক সময় মতো স্ত্রীর পশুর গর্ভে প্রস্থাপিত করা হয়, তখন যেটা ছেলে হতে পারে মানে বাছুরও হতে পারে, মেয়ে বাছুরও হতে পারে, ঠিক আছে। তো এটা তখন বলা যায় না এটা কি ছেলে হবে কি মেয়ে হবে। হ্যাঁ, তো কারো কারো থাকে, কারণ ওই স্ট্রর উপরে নাম লেখা থাকে, বাছুর যে সার হয় যার থেকে আমরা কালেক্ট করি ওর নাম লেখা থাকে, ওর সব কিছু লেখা থাকে, কালার থাকে। তো এইগুলো যারা জানে বা করায় তারা সবসময় বলবো যে ওটা যেন দেখে রাখে, যে ওই যে স্ট্রটার রঙটা কি, ওই স্ট্রটার উপরে কি লেখা রয়েছে ওটা এক জায়গায় নোট করে, বা আজকাল তো সবার হাতে ফোন থাকে, ছবি তুলে রেখে দিল, পরে কাজে লাগতে পারে।
1: আচ্ছা, এবারে জানতে চাইব পশুপালন ক্ষেত্রে কৃত্রিম প্রজনন প্রযুক্তির গুরুত্ব কতটা, এবং এর সঙ্গে এটাও জানতে চাইব একজন কৃষক বা পশুপালক কৃত্রিম প্রজননের মাধ্যমে কিভাবে উপকৃত হতে পারে।
0: দেখুন, কৃত্রিম মানে কি, মানে নট ন্যাচুরাল, ঠিক আছে, ন্যাচুরাল বলে দিলাম, যেটা ন্যাচুরাল না সেটা কৃত্রিম। এখন কৃত্রিমে কী কী আছে, এক তো আমি বললাম যে স্ট্র যেটা বললাম, এখন এরপরে আরও সায়েন্স তো আরও যাচ্ছে, বিজ্ঞান আরও উন্নতি করছে। এখন কী হয়েছে, যেই যে আমি বললাম যে এই যে স্ট্রটা দেওয়া হলে তাও ছেলে হতে পারে, বাছুরও হতে পারে, মেয়ে বাছুরও হতে পারে, ঠিক আছে। এখন এটা দেওয়ার পরে কী হচ্ছে, এখন আমরা আগেই বেছে নিচ্ছি, কিন্তু আমরা প্রথমেই বলে দিচ্ছি যে এই স্ট্রটা দিলে মেয়েই হবে বা এই

0: রটা দিলে ছেড়েই হবে।
1: হুম
0: আসলে এই লাইনে ছেলে কেউ চায় না, মেয়েই চায়।
1: মেয়েই চায়,
0: কারণ নেক্সট প্রজন্মে ওটাতে যে দুধ উৎপাদনের ক্ষমতাটা বাড়বে, এর পরের জেনারেশনে বাড়বে, তারপরের জেনারেশনে বাড়বে।
1: হ্যাঁ হ্যাঁ
0: আমি যদি এআই করি বা কী বলে এটাকে সর্টেড স্যামন বলি, এটা যদি মাকে দিই, মানে মা গাভীকে দিই,
1: হ্যাঁ
0: তার মানে মা গাভীর দুধ বাড়ছে না, কিন্তু যে বাছুরটা হবে
1: হ্যাঁ
0: সে উন্নত মানের হচ্ছে, তো তার দুধটা বাড়বে নেক্সট জেনারেশনে।
1: হ্যাঁ হ্যাঁ
0: ঠিক আছে, এখন কি হচ্ছে, তো এখানে এখানেও চালু হয়েছে, আমাদের এখানে চালু হয়েছে এটা, যে এই রাষ্ট্রীয় গোকুল মিশন বলে একটা মিশন আছে, এটাতে হয়েছে এখন ওরা কি করছে, মানে সেক্স সেমেন বলে ওটাকে, স্টোর ওটাকে সর্টেড সেমেন, এটাতে এখন কি হচ্ছে, আন্ডামান নিকোবরে যেমন ডিগলিপুর, ক্যাম্বেল বে, অন্যান্য অনেক জায়গায় এরা 20টির বেশি বাছুর পেয়ে গেছে অলরেডি ক্রস করার পরে। ঠিক আছে, এই যে স্ট্রগুলো, এই স্ট্রগুলো হচ্ছে,
1: ডাক্তারবাবু একটু থামিয়ে এখন নেব একটা বিজ্ঞাপন বিরতি।
2: আরে বাহ, তুমারি গাই তো ইস বার খুব দুধ দে রহি হ্যায়, রাজ ক্যা হ্যায় ভাই?
3: রাজ নহীঁ, সমঝদারি হ্যায়, মেনে এআই আপনায়া।
2: এআই ইয়ে ক্যা হ্যায়?
3: এআই ইয়ানি আচ্ছি নস্ল অর সময় পর গর্ভাধান।
2: মতলব কম খরচ মে জ্যাদা ফায়দা?
3: বিলকুল, দুধ ভি বড়া, হর সাল বছড়া ভি, বিমারিয়াঁ কম হুই অর আমদনি ডবল।
4: पशु चिकित्सक की सलाह लें, समय पर कृत्रिम गर्भाधान कराएं और पशुपालन को बनाएं मुनाफे का मजबूत साधन। कृत्रिम गर्भाधान, हर किसान की नई उड़ान।
1: हाँ जा बोलছিলেন।
0: হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে এই যে সেমেন, যেগুলো কী বলে সেক্স, যেটা সেক্সড বলে বা শর্টেড যেটা,
1: হ্যাঁ
0: এটা সেমেনে আপনি জানছেন যে আমি কার বাছুর, কার সেমেনটা দিচ্ছি আর এটা ওর মধ্যে প্যারেন্টস কারা কারা আছে। ঠিক আছে, যেরকম জার্সি আর গির, জার্সি কিন্তু আমাদের দেশের না, গিরটা আমাদের দেশের, তো জার্সি গির ক্রস যেটা খুব চলছে এখানে, মানে এখানে জার্সি সাইওয়াল ক্রস, জার্সি মানে 100% যেগুলো ভুল আছে সেগুলো দিল, কিন্তু সেটা দিলেও কিন্তু আমরা 100% ই বাছুর পাবো না। মার সাথে এ করে হয়তো 25, 50 বা 70।
1: ডাক্তারবাবু একটু থামিয়ে একটা কলার আছে লাইনে, কলটা নিয়ে নেব।
0: বলুন।
1: হ্যালো।
5: হ্যালো,
1: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
5: আমি উজ্জ্বল রায় বলছি, আন্দামান আর নিকোবর থেকে।
1: ফোন করার জন্য ধন্যবাদ। ডাক্তার বাবুকে প্রশ্ন করুন।
0: হ্যালো
5: স্যার, নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, বলো।
5: বলছি স্যার, এই যে গরু তো অনেক ধরনের অসুখ বিসুখ হয়।
0: হ্যাঁ হ্যাঁ,
5: ঠিক আছে,
0: কৃত্রিম গর্ভ প্রজননের উপরে, তো কিন্তু এটার মধ্যেও যেটা আমরা বলে যাচ্ছি, মানে আমরা বলতে চাচ্ছি এখন, যেটা যে যেগুলো ক্রস ব্রিড গুলো হয়, ঠিক আছে, সেই ক্রস ব্রিড গুলোতে এই যেটা বললে ম্যাস্টাইটিস, ম্যাস্টাইটিস কি হয়, এই যেটা আর্ডার হয়ে যায়, খুব ফুলে যায় বা ওর মধ্যে ইনফেকশান লেগে যায়। ঠিক আছে, এটার অনেক রিজন থাকতে পারে, যেরকম ওই ইনফেকশান হলো, ওর ম্যানেজমেন্ট ঠিক না। ঠিক আছে, ম্যানেজমেন্ট ঠিক না হলেও কিন্তু নোংরা লাগবে, নোংরার থেকে হবে। আর তারপরে কিছু কিছু ব্রিড আছে, কোনো যারা অত্যাধিক দুধ দেয় বড়, যেন হস্টন ফিশিয়ান আছে, এই টাইপের ব্রিডগুলোকে যদি আর্ডার হাইজিন বলে ওটাকে, পরিষ্কার না রাখা হয়, ওগুলোতে চান্স আছে যে ম্যাস্টাইটিস হতেই পারে। এখন আন্ডামান নিকোবরের এমন কোনো ফার্মার নেই যে গরু পুষছে আর ও ম্যাস্টাইটিসের মানে জানে না। ঠিক আছে, ভালো কোশ্চেন করেছো, কিন্তু এটা

0: আমাদের একটু সাবজেক্টের থেকে আলাদা হয়ে যাচ্ছে, এটা ম্যানেজমেন্ট রাখতে হবে। তো ম্যানেজমেন্টের খেয়াল রাখতে হবে যাতে আডার হাইজিন বলে যেটাকে, বা ওই আশেপাশের যে তোমাদের আশেপাশের যে ডাক্তার আছে ওখানে, ওখানটায় গিয়ে বলবে যে কোনো একটা ওই সচেতনতা শিবির মতন করে ওরা, মানে ওটা সবাইকে নিয়ে জমা করে, জমা করে বলে যে দেখো ম্যাস্টাইটিসের উপরে। এগুলো ডিপার্টমেন্ট থেকে চলছে, আমাদের সময় থেকেই চলছে, এখনও চলছে। কথা বললে ওরা বুঝিয়ে দেবে যে কী করে দুধ বন্ধ করতে হয়। আসলে কী হয়, দুধটা বন্ধ করে দুয়াতে দুয়াতে হঠাৎ করে ছেড়ে দেয়, আর ওই যে দুধটা যদি থেকে যায় ওর ইয়েতে আডারে, তাহলে কিন্তু হয়। আমাদের অনেকগুলো রিজন আছে, তো আজকে না বেশি ডিটেলসে বলা যাবে না এটা, ঠিক আছে? থ্যাংক ইউ, ধন্যবাদ, ধন্যবাদ জিজ্ঞাসা করার জন্য।
1: আরেকটা প্রশ্ন স্যার,
0: বলো।
1: বলছি স্যার, ওই গরুর বিষয়ে কিছু জানকারি দিবেন?
0: গরু মানে এখানকার, এখানকার গরু যেগুলো বলছো সেটা?
1: হ্যাঁ, এই যে যে আমাদের যে এআই করে যে বাচ্চাটা হয়, কিছু বলবেন আপনি?
0: হ্যাঁ, দেখো এআই করে যেগুলো হচ্ছে ওর সম্বন্ধে আমরা ডিসকাস করছি আজকে, যে এখানটায় ওই গোকুল মিশন একটা আছে, গোকুল মিশন যে ওখানকার যে ভেটেনারি ডাক্তার আছে ওকে বলবে আমাকে গোকুল মিশন সম্বন্ধে বোঝাও, ঠিক আছে? গোকুল মিশনটা কি, একটা জিনিস যদি গরু থাকে, গরু কতগুলো গরু আছে, যতক্ষণ রেজিস্টারই করবে না, ঠিক আছে, নথিভুক্ত করতে হবে, এগুলো সরকারি সব নিয়ম মেনে চলতে হয়, তো এটাকে রেজিস্টার করতে হয় যে আমার কাছে গরু আছে, আমি ফার্মার, আমার কাছে এই এই গরু আছে। তারপরে ওই যেগুলো বাচ্চা হয় সেগুলোতে এরা ট্যাগ করে, কানের মধ্যে না একটা ওই ট্যাগ দেয়, প্লাস্টিকের ট্যাগ দেয়। হ্যাঁ করেছে, তো ভালো কথা, ওইটা খুব দরকারি আজকাল, কারণ সব জায়গায় ওরা জিজ্ঞেস করে ট্যাগ নম্বর। আর এই স্কিমে যেগুলো আছে, যেগুলো গোকুল স্কিমে আছে, ওর 12 নম্বরের একটা ট্যাগ হবে, 12টা ডিজিট থাকবে ওর মধ্যে, ঠিক আছে? তো ওইগুলো করিয়ে রেখে দাও, ওইটা করলে আগে বেশি কষ্ট হবে না, কিন্তু এটা না করালে কিন্তু পরে কষ্ট হবে, ঠিক আছে? ধন্যবাদ, ধন্যবাদ,
1: ধন্যবাদ।
2: ডাক্তার বাবু, এই যে বললেন গোকুল মিশন, রাষ্ট্রীয় গোকুল মিশন স্কিমটা কি সেটা যদি একটু বিস্তারিত বলেন।
0: রাষ্ট্রীয় গোকুল মিশন যেটা আমি বলছিলাম, যে এখানে জার্সি, গির, এগুলো কি আছে, আমি প্রথমেই বলে দিই, এটা ভারত সরকার, সরকারের মৎস্য পশুপালন আর দুগ্ধ উন্নয়নের মন্ত্রক পরিচালিত একটি কেন্দ্রীয় প্রকল্প। এটা 2014 শুরু হয়েছিল। আর এখানে দেশীয়, এটার মধ্যে একটা সবচেয়ে ভালো জিনিস আমার যেটা দেখে লাগলো, এটা দেশীয় প্রজাতির গরুর সংরক্ষণের জন্য এরা উন্নয়ন, সংরক্ষণ, দুধ উৎপাদন বৃদ্ধি আর দুগ্ধ চাষীদের জন্য ওদের আয় কী করে বাড়বে এটার জন্য ওরা চিন্তা করেছে,
2: এই প্রকল্পটা নিয়েছে।
0: এই জন্য এটা একটু ভালো প্রকল্প। এর মধ্যে কী আছে, দেশীয় প্রজাতি যেগুলো আছে, যেমন নাম শুনেছেন নিশ্চয়ই, সাইওয়াল, সিন্ধি, গির, এগুলো সব দেশীয় কিন্তু। আর আমাদের এই দেশের থেকে বাইরে ব্রাজিল বা অনেক জায়গায় দেশে আমাদের গরু নিয়ে যাচ্ছে, ওরা আমাদের চাইতে বেশি উৎপাদ করছে, কিন্তু আমরা এটা পাচ্ছি না কেন? তো সেই জন্য আমাদের দেশের যেগুলোকে এটা প্রজনন ক্ষমতাকে একটু উন্নয়ন করার দরকার, আর খাবার ঠিক করে দিতে হবে, তারপরে যে বাচ্চাটা আমরা পাবো, ঠিক আছে, যেরকম কিসে কিসে আর্টিফিশিয়াল ইনসামিনেশনে পাবো যেটা বলা হয়েছে, আর আরেকটা আছে আর্টিফিশিয়াল সেক্সড সেমেন, যেটা যে আমি জানছি যে আমি কোনটা পুশ করছি, ছেলে হবে না মেয়ে হবে বলে, বেশিরভাগ মেয়ের জন্যই চায়। আর এখানে আরেকটা জিনিস আছে, এরা একটা চার্জ করছে, যেরকম এআইটা ফ্রি, যেটা আপনি জানেন না ছেলে হবে না মেয়ে হবে, আর আরেকটা হচ্ছে সেক্সড সেমেন, আপনি জানেন যে আমি কি পাবো,
2: আচ্ছা
0: যদি হয় তাহলে কি হবে। তো এটা এরা কি করছে, একটা প্রোগ্রাম আছে যেটার মধ্যে 250 টাকা চাষিদের থেকে নেয়, নেওয়ার পরে ওরা সেমেনটা দেবে, সেমেনটা দেওয়ার পরে বাচ্চা হতেও পারে নাও হতে পারে, মনে করুন হলো না তো আবার আরেকবার করবে, হলো না তৃতীয়বার কি করবে, আপনার যে টাকাটা আপনার ওরা নিয়েছে ফেরত দিয়ে দেবে আপনাকে। হ্যাঁ, কিন্তু যে এই দুটোর মধ্যে যদি একটাও ছেলে হয়ে যায় তাহলে কিন্তু

0: টাকাটা পাবেন না, কারণ একটা ছেলে তো হয়েছে, এই বাছুর হয়েছে, এই বাছুরটা যদি আপনি সামলে রাখতে পারেন তাহলে কি আছে, এই বাছুরটা সামলে রাখলে কি হবে, এইটাই যখন বড় হবে একে যদি সুস্থ রাখতে পারেন তো এও কিছুটা ব্রিডিংয়ে সাহায্য করতে পারে। আর ও মেন যদি এখানে তো হবে কিনা জানি না, ওখানে বুল মাদার ফার্ম থাকে বলে তো ওরা ওর থেকে ভালো বাছুর কিনে নেয়।
1: আচ্ছা,
0: ঠিক আছে, তো এইগুলো আছে। তারপরে পরেরটা হচ্ছে এমব্রিও ট্রান্সফার টেকনোলজি, এটাও গোকুল মিশনে আছে। সেক্স শর্টেড আমি বললাম, সেক্স শর্টেড সেমেন যেটা, এটার মধ্যে 90% মেয়ের হওয়ার চান্স থাকে। আর যেটা আগের ডিসকাস করছিলাম যে এরপরে যেটা হবে, এরপরের প্রজন্ম, তার প্রজন্ম করতে করতে আমাদের এই যে এখানকার যে জাত এগুলো আপনি বাইরের থেকে নিয়ে আসছেন, ও ঠান্ডা সামলাতে পারছে না, গরম সামলাতে পারছে না, কিন্তু এরা এখানে জন্ম নিচ্ছে, তো এদের যে হিট রেসিস্ট্যান্স এগুলো বা এখানকার খাওয়া, এখানকার জলবায়ু, তো এরা অভ্যস্ত হয়ে যায় এই জলবায়ু।
1: ডাক্তারবাবু একটু থামিয়ে,
2: अरे वाह, तुम्हारी गाय तो इस बार खूब दूध दे रही है। राज क्या है भाई?
3: राज नहीं, समझदारी है। मैंने AI अपनाया।
2: AI? ये क्या है?
3: AI यानी अच्छी नस्ल और समय पर गर्भाधान।
2: मतलब कम खर्च में ज्यादा फायदा।
3: बिल्कुल, दूध भी बढ़ा, हर साल बछड़ा भी, बीमारियां कम हुई और आमदनी डबल।
4: पशु चिकित्सक की सलाह लें, समय पर कृत्रिम गर्भाधान कराएं और पशुपालन को बनाएं मुनाफे का मजबूत साधन। कृत्रिम गर्भाधान, हर किसान की नई उड़ान।
1: जा बोल चीलें।
0: तो इटा बोलम जे 90% মানে 100% কাছাকাছি, যেহেতু মেয়েই হবে বলে। ঠিক আছে, আর এরা আসলে এটা যে গোকুলের মধ্যে আরেকটা কিছু, এরা যে যে জায়গার থেকে নেয় এরা, তো আপনি হয়তো শুনেছেন যে এক্স আর ওয়াই থাকে ক্রোমোজোম, এক্স এক্স হলে মেয়ে হবে আর এক্স ওয়াই হলে ছেলে হবে। তো এখন কি হয়, তখন ওই সেমেনটাকে যখন ওরা চার্জ করে, দু তিন রকমে ওরা আইসোলেট করে।
1: আচ্ছা,
0: একটা তো আছে কে বলে যেটা ওদের এই কারেন্টের একটা চার্জ আছে, ওটা দিলে কি হয় ওরা অ্যাট্রাক্ট হয়ে যায়।
1: আচ্ছা,
0: ঠিক আছে, ওটাতে মেয়ে একদিকে চলে যায়, পুরুষ মানে এক্স একদিকে চলে যায়, ওয়াই একদিকে চলে যায়, তো ওখান থেকে কালেক্ট করে না, কিন্তু ওর মধ্যে কিছু 1% 2% আগে পিছে হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম 90% মেয়ে হলে মেয়ে, ছেলে হলে ছেলে হলো। তারপরে আরেকটা আছে লেজার টেকনোলজি দিয়ে এরা কী করে, ওয়াইগুলোকে মেরে ফেলে।
1: আচ্ছা,
0: ওয়াইগুলো যদি মরে যায় তো বাঁচলো কি এক্স?
1: হ্যাঁ,
0: তো মেয়েই হবে।
1: আচ্ছা,
0: ঠিক আছে, তো এরকম করে কিছু কিছু টেকনোলজি এরা করে এগুলো করছে। তারপরে এই গোকুল মিশনের আরেকটা হচ্ছে প্রজনন কেন্দ্র স্থাপন করা, ব্রিডিং মাল্টিপ্লিকেশন করে ব্রিডগুলোকে বাড়াবে। ঠিক আছে, আর তারপরে হচ্ছে কর্মসংস্থানে দেখুন, এগুলো যখন ডেইরি ফার্ম হোক কিছু হোক, মেয়েদের কিন্তু ভাগিদারি বেশি।
1: আচ্ছা,
0: পুরুষরা অন্য কাজ করে, মেয়েরা কিন্তু গরুর গোয়াল হোক কিছু হোক দেখাশোনা হোক এটা মেয়েরাই করে, তো মেয়েরা এই ইয়েতে স্বনির্ভর হচ্ছে। ঠিক আছে, দুধ উৎপাদন হচ্ছে, দুধ উৎপাদন করার পরে ওরা এই অংশগ্রহণ করছে এর মধ্যে, তো তো গ্রামীণ নারীদের যে আর্থিক ভাবে স্বাবলম্বী হওয়ার একটা সুযোগ আছে এটার মধ্যে।
1: আচ্ছা,
0: ঠিক আছে,
1: ঠিক আছে। ডাক্তারবাবু, এবারে জানতে চাইব ETTটা কী জিনিস এবং এর উপকারিতা কী?
0: আমি দেখুন, আমি যেরকম এতক্ষণ বলছিলাম যে জেনারেল সেমেন, মানে প্রথমে বললো লিকুইড সেমেন, তারপরে শর্টেড সেমেন, তারপরে হচ্ছে এমব্রিও, এটা ওই সেম জিনিসটা, এমব্রিও টেকনিক্যাল এমব্রিও ট্রান্সফার টেকনোলজি। ঠিক আছে, এমব্রিও ট্রান্সফারটা কী আছে, আপনি জানেন যে আমি পাবোই পাবো বাচ্চা, যদি না মরে, অ্যাক্সিডেন্ট না হয়, কিছু না হয় বা অত্যাধিক কিছু একটা প্রবলেম না হয়, তাহলে কিন্তু এটা পেয়ে যায়, কিন্তু এটা কস্ট অনেক বেশি। ঠিক আছে, এর রেটটা কিন্তু

0: অনেক বেশি। তো এটা কি হয়, প্রথমে প্রথমে আপনাকে রেজিস্ট্রি করতে হবে, যেখানে ভেটেনারি, যেটা নিয়ারেস্ট ভেটেনারি বলি আমরা, কাছের যেটা ভেটেনারি
1: হ্যাঁ
0: ইনস্টিটিউশন আছে
1: হ্যাঁ
0: ওখানে গিয়ে নথিভুক্ত করে রাখতে হবে যে আমি অমুক, এই
1: হ্যাঁ
0: খাতা, এই যেটা আমি ওই উজ্জ্বলকে বলছিলাম এখন,
1: আচ্ছা
0: ঠিক আছে? তো ওইটা করে রাখলে কি হবে, আপনার নাম রেজিস্টার্ড ফার্মার আপনি,
1: হ্যাঁ হ্যাঁ
0: তো হয়তো আপনাকে কোড দেবে, কিছু দেবে, বা বাচ্চা যখন হবে বললাম 12 নম্বরের একটা কোড থাকবে, ওই ওটা ট্যাগ করে দেবে,
1: হ্যাঁ
0: এগুলো মানে আপনি একজন অথরাইজড ফার্মার,
1: আচ্ছা
0: ঠিক আছে?
1: হ্যাঁ
0: এখন তারপরে কি হচ্ছে, এটা আসলে আপনি যেটা জানতে চাইছেন সেটাই আসছে, যে কি করে হয় ওটা, ঠিক আছে? তখন যেটা এটার মধ্যে দুটো জিনিস হয়, একটা হচ্ছে দাতা, মানে দাতা গাভি, আরেকটা হচ্ছে যে রেসিপিয়েন্ট, মানে দাতা হচ্ছে ডোনার, আরেকটা হচ্ছে রেসিপিয়েন্ট যেটা নিচ্ছে। তো দাতাতে কি হচ্ছে, যখন হরমোনাল ইঞ্জেকশন দেয়
1: হ্যাঁ
0: তাহলে অনেকগুলো ডিম রিলিজ হয় শরীরে, সুপার ওভুলিউশন বলে ওটাকে,
1: আচ্ছা
0: ঠিক আছে? ওই সুপার ওভুলিউশনটা হওয়ার পরে ওরা কি করে, ওর মধ্যে চার্জ করে, চার্জ করে, সেমেন চার্জ করার পরে 7 দিনের মাথায় ফ্লাশ করে ওরা। ফ্লাশ করলে কি হয়, 7 দিনের মাথায় যে এমব্রিওগুলো কালেক্ট করে, ওর মধ্যে হয়তো ভালো হতে পারে, খারাপ হতে পারে, খুব ভালো হতে পারে, ওগুলো আলাদা করে ওরা স্টোর করে, ঠিক আছে? এই স্টোর করার পরে এরা সেটা ডাইরেক্ট যে কি বলে রেসিপিয়েন্ট বা সরুগেট বলে, ইংরেজিতে একটা শব্দ আছে সরুগেট বলে, ওই ওইটাতে দিয়ে দেয়, মানে একজন দিচ্ছে একজন নিচ্ছে,
1: আচ্ছা
0: ঠিক আছে? ওইটা হওয়ার পরে ওটা আগে চলে, কিন্তু এটার জন্য আপনাকে ওই ও যে ডাক্তার হবে যে করবে সে গিয়ে পরীক্ষা করবে, এটা কি আপনার যে গাভী আছে মানে যে গরু আছে এটা কি ক্যাপেবল যে নেওয়ার জন্য, হয়তো অসুস্থ আছে, ওই যেরকম বলছিল রোগ,
1: হ্যাঁ হ্যাঁ
0: রোগ আছে, ও তো নিতে পারছে না, তখন কি করবেন? তাহলে ওয়েস্ট, টাকাটা কমে যাচ্ছে। তো
1: ডাক্তারবাবু, সব শেষে জানতে চাইব, কৃত্রিম প্রজনন প্রযুক্তি ও স্বনির্ভর কৃষক এ বিষয়ে আমাদের শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে আপনার বার্তা কী?
0: আর দেখুন সবাই, আমরা দেখেছি দাদা ঠাকুর দাদারা কী করতো, আমরা সেটা ফলো করতাম, তারপরে কিছু ফলো করতাম। এখন সায়েন্স এত বেড়ে গেছে, ছোট ছোট বাচ্চাদের হাতে ফোন, ওরা জানছে যে কী করতে হবে না করতে হবে। এখানটায় আমি বলবো যে যারা পশুপালক আছে তারা যেন রেজিস্ট্রি করে নিজের গরুকে নিয়ে, আশেপাশের যেটা লোকালিটি আছে ওখানে রেজিস্ট্রি করতে হবে। রেজিস্ট্রি করার পরে ওনারা বলে দেবে যে কী করতে হবে, আপনি কী ফেসিলিটিটা নিতে পারবেন আর কী ফেসিলিটিটা নিলে আপনার লাভ হবে। তো যেরকম আছে এই যে ইটিটি বললাম, ওটা এক একটা বাচ্চা হলো, ঠিক আছে, দুটো বাচ্চা, তিনটে, তার চেয়ে বেশি যদি হয় ওরা হয়তো করবে না সেটা,
1: আচ্ছা
0: ঠিক আছে? তো ওইগুলো আপনাকে কে বলবে যে পাশে আছে আপনার, তো আপনি ওর সুযোগটা নিন।
1: হ্যাঁ
0: ওটা সুযোগ না নিতে পারলে সেই পুরনো আমরা ওই নাঙল নিয়ে থাকব, ঠিক আছে?
1: ডাক্তারবাবু, কৃত্রিম প্রজননের মাধ্যমে পশুর রোগ সংক্রমণের ঝুঁকি কি কমে?
0: হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই অনেক কমে, কারণ ডাইরেক্ট যদি কন্ট্যাক্ট হয়, ডাইরেক্ট যদি মানে ক্রস, যেটা পশুর থেকে পশুর ডাইরেক্ট ক্রস করে, তো যে ষাঁড় বা বুলের যে রোগ থাকে, অনেক রোগ থাকে, সেটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, সেই ট্রান্সমিটেড ডিজিজগুলো কিন্তু মহিলা মানে গাভিতে আসতে পারে। তো সেই জন্য যদি এটা আর্টিফিশিয়াল ইনসামিনেশন করানো হয়, কারণ এটা তো সেমেনটাকে বাইরে বের করায়, পিউরিফাই করে, শুধু ওইটা না, এদের এই স্পামের মধ্যে অনেক কিছু থাকে, মানে ডিফর্মিটি থাকে, সেই ডিফর্মিটিগুলো যে হেড হেড আছে, মিড পিস আছে, টেইল আছে, এগুলো অনেক অনেক ডিফর্মিটি থাকে, সেই ডিফর্মিটিগুলো আলাদা করে নিয়ে, আলাদা করার পরে ওরা কী করে এইটাকে তৈরি করে স্ট্রটাকে। তো সেই জন্য রোগের যে পশু মানে মেলের থেকে ফিমেলে যে আসবে রোগগুলো, সেগুলো মিনিমাইজ বা হবে না, ঠিক আছে? কারণ এটা পুরো টেস্ট করা পদ্ধতি আছে পুরো।
1: ওকে ডাক্তারবাবু, আপনি আমাদের স্টুডিওতে এসেছেন।

0: আপনার অমূল্য সময় আমাদের দিয়েছেন এবং সকল শ্রোতা বন্ধুরা আপনার মূল্যবান বক্তব্য শুনেছেন। আশা করব শ্রোতা বন্ধুরা এ বিষয়ে উপকৃত হবেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
1: ধন্যবাদ
0: শ্রোতা বন্ধুরা। এতক্ষণ আপনারা শুনছিলেন কৃত্রিম প্রজনন প্রযুক্তি ও স্বনির্ভর কৃষক এই বিষয় নিয়ে একটি লাইভ ফোন ইন অনুষ্ঠান। অনুষ্ঠানে আজ স্টুডিওতে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত পশু চিকিৎসক ডক্টর অনুপ কুমার বর্ধন। এর সঙ্গেই শেষ হলো আজকের বাংলা অনুষ্ঠান, প্রচারিত হলো আকাশবাণী শ্রীবিজয়পুরম কেন্দ্র থেকে। অনুষ্ঠানটি স্পন্সর করেছেন অ্যানিম্যাল হাজবেন্ডারি এবং ভেটেরিনারি সার্ভিস। বাংলা অনুষ্ঠান থেকে আমি নিভারানী আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। নমস্কার, শুভরাত্রি।
2: अरे वाह, तुम्हारी गाय तो इस बार खूब दूध दे रही है। राज क्या है भाई?
3: राज नहीं, समझदारी है। मैंने AI अपनाया।
2: AI? ये क्या है?
3: AI यानी अच्छी नस्ल और समय पर गर्भाधान।
2: मतलब कम खर्च में ज्यादा फायदा।
3: बिल्कुल, दूध भी बढ़ा, हर साल बछड़ा भी, बीमारियां कम हुई और आमदनी डबल।
4: पशु चिकित्सक की सलाह लें, समय पर कृत्रिम गर्भाधान कराएं और पशुपालन को बनाएं मुनाफे का मजबूत साधन। कृत्रिम गर्भाधान, हर किसान की नई उड़ान।